0: কুকুর গো, ও কায় নাম? ইস, নুই হন তো কায় না বাবা।
1: ও কই হো আই কেন বাবা?
0: আমায় নো আই কেন? এবিটি নোয়া কো জিন্স প্যান্ট গেঞ্জি কো তো নেতার দা তো আলোসেম হর গায়ো।
1: চিকা বাবা, ওনাতে বাং হরগা
2: চেতনা আদম হো।

0: গরম হারাম, এ গরম হারাম, শিল্পিং শিজ মামেন
1: অকয়া অকয় শিল্পিং তুপে ঠেলা হয়
0: ইন কেন ইন গরম হারাম ইন তো সনত
1: সনত হারাম হেজ না তেলা দেলা তে ওড়া সে
0: হ্যাঁ গরম বা হেজ গর নাই দমে বড়ি বড়ি ইন কুকুম বাড়া কেদা মনে জিউরে বেশ কি বইন বুঝাও লাগতে বারসিং গান ছুটি হাতাও কাতিং হেজ গনে না
1: হ্যাঁ মা দুরু প্লেন মে
0: নিরদয় কায় না গরম হারাম ঠিরে কাম দু নিরদয় কায় না আরে রায় দাম চিরা কে চিকে হই কানা রায় দম গরম হারাম লই আম তো
1: চি নো বাং মা জাগা কো রুব মে দা কো নিই মে
0: গরম হারাম লই আম তো বহু দয় কায় না
1: নিদো নিদো বানু গিয়া
0: বানু গিয়া চিটিম লই দা গরম হারাম ওকাতে সে না কানা
1: উনি তো বার হাপ্তা গান হই না আকো ওড়াতে চালাও কানাই
0: বার হাপ্তা মারাং
1: সনত গরম লই তাহিং
0: মা মা লই মে গরম হারাম চিটিম লই লাগি দো কানা লই মে
1: তো ইন দে একলা গিন তাহে না গরম বহু দো ইদি তারায় তাম ইন দো বহুই বাগাও কিয়া
0: ও বুঝে কেদাইন গরম হারাম কষ্ট হেট মিয়ায় ইঁ আয়ো বাবা হুডিং হুডিং রে ইঁ বাং দেশাই রেখিং টুয়ার হটো কাদিঞা তিনা কষ্ট কতেম হারা কাদিঞা অলম সড়া চো কাদিঞা ইঁ তিস আমাং মেরে মে দা বই নিয়ে কাদা গরম বা আর উনি আমে কষ্ট হেট মিয়া নিতো গা কোড়া চালাও কাত উনি তো তাল তাল তিন
1: উনি আমাম রেগিয়া গরম উনি দো বাং কো রেগিয়া মা জাঙ্গা কো বুক কাতে জিরো মেতে হেঁ দো

0: 아니리 아니 아니 세다 우롬 허바 우롬 가리니까 아니
1: 니도 오고용 카피너도 요 보통 카테기 디에카나 하필세 오다 카피 녀르게 에 바바 바바 이티 이칸 도빈 루어 카나빈 세제다
2: 에 자와이 데라 두룹벤
1: হই দুরুপ কানালে আরো তিস খন্ড বিন রুয়া কানতে
2: মা মাসে কাটি সাব লিং বেন বেরে নালি
1: হ্যাঁ সাবে নদন বিন মা মা বেরে বিন মা হ্যাঁ মা মা মা
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কালিং বেন আদো
1: আচ্ছা
2: রুয়া তো হইন তালিং গে আই মা দিন গে আবিন তো হাঁডে খন্দ তিস বেন এই জাকানা
1: খোলা আয়ুব রে বা
2: আদো আপে তো সানাম কপে বেশ বাড়া গিয়া তো
1: হ্যাঁ বা বেশ গিয়া
2: আলিং গে নন কালিং জবড়া চালা কানা ও কো যে রান কুলি নাগু চুকোয়া ওড়া রে হো হড় হো বনু কোয়া
1: হানহারি আর হপন এরাম দু কিনো কা এনতে
2: হানহার মে তো মে নাইতে আজ মামা তা কঠেন মেন কাতে চালাই না ইন চালাওগে লই দাকো নামালা কানাই চেট বিন মেনা জামায় লাজাপাড়া কথা আর হো নাওয়া হো ঝার মে তাকো কথা যে নাম কেট কোয়া উনকান ছিনের হড় দো চেট বিন গালমারা বাড়ায়া উফ
1: হপন এরাম হই হে একান দো উকায় না তবে উনি দো
2: কুড়ি জামায় নোডে তো বাই হে একানা
1: তিহিং বার হপ্তাই হই না আর বিন লই দা বাই একানা
2: ও বুঝে উকি দালিং তালে হানহার মে গে ইদিকে দেয় চেচ হানহার মে কি বেশ হর কানায় যাওয়ায় চাবা কি দিঞা কিন নিদ গে যদি এঙ্গা হন ইঞাম কি কি না বাং তালে কান দো
1: বাবা থিরবিন থিরবিন থিরবিন কাটি থিরবিন আগুই দালি কাটি থিরে তাবিন আলি নিদিক দালি আগুই দা
2: দেন জামাই তা
1: না না মা মা মা যাবিন মা কাটি থিরুবি না বাবা বাবা লই কি আবি নোয়া কো লাগি তে দাই দো কয় কানাই
2: ও কয় লিং মিতায়া জামাই হিঙ্গা হন আলিঞা কথা কে ওয়াকি না জমলে তো
1: বাবা আবিনা নয়া রুয়া হালত রে যদিও নয়া কো লই বাং ঠিক কানা এনতে রে হলিং লই তিলিং বাধ্য কানা বাবা আবিনা ওড়া রেনা পরিবেশ যদি বগে লে কাতিবিন দহ দাঁড়ে কিয়া তাহলে জানি তেহি নয়া কো দশা তো বাং নেল হই করতে বিনা
2: জামাই যথাত কথা গেবেন মেন কাদা মেন খান সারি দো আলিঞা মলং গে বাড়ি যা আলিঞা কথাতে বাংলিং বাক্ত দাঁড়ে আটকিনে এঙ্গা হোনা রাজত্বিকে চালাবে না কুড়ি গিদরে হ সার্দি অল ডুগি কাতে চাকরি চাবায়েনতে দিশম লিং আগুকে দেয়া বেশ লেখা বালিং হড় দাঁড়িয়া দেয়া বাংখান উনি হ জানি আলিঞ্জাং কথায় বুঝদা ওই বুঝ দাঁড়ে কে গেয়া জানি
1: বাবা বাবা আলু বিন রাগা বাবা হপন এরাম যাহা রেগে তাহেনা পাঞ্জা আগুই আলিং বার্সিং আবিন যাহা লেখাতে তাহে তাড়াও বিন হেক কাতে হাসপাতাল ইন্দি বিনা বেশু আবিন নিত লেখা দো রানি আগু হটো আবিন কানা বাবা তাহে তাড়াও বিন

0: বাবা বাবা চেক আমি না
1: মা
0: কাটি বেরেদ বেন সেমা না আয় লাডু লিং আগু আকা
1: হলিং বেরেদ কো বাবা
0: চলো হাসপাতাল তিনি ইদিবি না
1: আদু হাসপাতাল ইদি কাতে রহ জানি ও বেন বাঁচাও কি লিং
0: সারি গে তো হালত তো একাল বাং বেস তাইয়া চেরিং চিকয়া হনারি হই কাতে রহ নিজের গিদ্র লেখাকে তিনে ভাগিয়া গান থাকা ইর নোয়া তো চেরিম চিকে কিদা নির হাম বাবাম দর বকিয়া দিয়া
2: ᱛᱟᱱ ᱡᱟᱣᱟᱭ ᱜᱚᱝᱠᱮ ᱧᱟᱢ ᱫᱚ ᱢᱚᱞᱚᱝ ᱠᱟᱱᱟ ᱜᱚᱨᱚᱵ ᱠᱟᱱᱟ ᱠᱚᱲᱟ ᱜᱤᱫᱽᱨᱟᱹ ᱵᱟᱹᱱᱩᱜ ᱠᱚᱛᱟᱞᱤᱧ ᱨᱮᱦᱚᱸ ᱡᱟᱦᱟᱸ ᱛᱤᱥ ᱟᱯᱮᱱ ᱞᱤᱧ ᱫᱚᱲᱚᱢ ᱫᱩᱲᱩᱡ ᱞᱮᱱᱠᱷᱟᱱ ᱟᱵᱮᱱ ᱜᱮ ᱢᱚᱪᱟᱨᱮ ᱥᱮᱸᱜᱮᱞ ᱟᱞᱤᱧ ᱵᱮᱱ ᱵᱟᱵᱟ ᱡᱟᱣᱟᱭ ᱟᱹᱞᱤᱧ ᱫᱚ ᱟᱫᱚ ᱡᱟᱹᱱᱤᱡ
0: ᱵᱟᱵᱟ ᱪᱮᱫ ᱵᱤᱱ ᱢᱮᱱ ᱞᱟᱹᱜᱤᱫᱚᱜ ᱠᱟᱱᱟ ᱪᱚᱞᱚ ᱦᱟᱥᱯᱟᱛᱟᱞ ᱛᱤᱱᱤ ᱤᱫᱤ ᱞᱤᱵᱮᱱ ᱠᱷᱟᱱ ᱜᱮ ᱵᱮᱥ ᱩᱛᱟᱹᱨᱚᱜ ᱟᱵᱤᱱ
1: ᱫᱮᱱ ᱠᱟᱹᱴᱤᱡ ᱫᱟᱜ ᱮᱢᱟᱞᱤᱧ ᱵᱮᱱ
0: ᱦᱮᱸ ᱮᱢᱟᱵᱤᱱ ᱠᱟᱱᱟᱞᱤᱧ ᱱᱮ ᱥᱟᱵᱤᱱ ᱱᱮ ᱢᱟ
1: ᱟᱫᱚ ᱤᱱᱟᱹᱜ ᱜᱮᱞᱤᱧ ᱧᱩᱭᱟ
0: ᱱᱮ ᱢᱤᱫᱴᱟᱝ ᱨᱚᱥᱚᱜᱚᱞᱞᱟᱧ ᱟᱹᱜᱩ ᱟᱵᱤᱱ ᱠᱟᱱᱟ ᱢᱟ ᱪᱟᱵᱤᱱ ᱢᱟ
1: ᱡᱤᱣᱤ ᱪᱷᱟᱴ ᱯᱟᱴᱟᱣ ᱜᱮᱞᱤᱧ ᱵᱩᱡᱷᱟᱹᱣ ᱮᱫᱟ ᱚᱦᱚᱞᱤᱧ ᱡᱚᱢ ᱠᱮᱭᱟ
0: ᱱᱮ ᱢᱤᱫ ᱜᱮᱪᱟᱜ ᱨᱮᱦᱚᱸ ᱡᱚᱢ ᱵᱤᱱ ᱢᱟ ᱪᱟᱵᱤᱱ ᱢᱟ ᱟᱨ ᱠᱟᱹᱴᱤᱡ ᱢᱟ ᱟᱨ
1: ᱫᱟᱜ ᱮᱢᱟᱞᱤᱧ ᱵᱮᱱ
0: ᱱᱮ ᱢᱟ ᱪᱟᱵᱤᱱ
1: ᱡᱟᱣᱟᱭ ᱟᱹᱞᱤᱧᱟᱜ ᱡᱤᱭᱚᱱ ᱡᱤᱣᱤ ᱨᱮᱱᱟᱝ ᱟᱹᱠᱷᱤᱨ ᱵᱮᱲᱟᱨᱮ ᱦᱟᱱᱦᱟᱨ ᱢᱮ ᱦᱚᱯᱚᱱ ᱮᱨᱟᱧ ᱵᱟᱞᱤᱧ ᱧᱮᱞ ᱧᱟᱢ ᱞᱮᱫ ᱠᱤᱱᱟᱹ
0: ᱵᱟᱵᱟ ᱟᱞᱚᱵᱤᱱ ᱜᱟᱹᱣᱞᱚᱜᱼᱟ ᱵᱟᱵᱟ ᱟᱹᱞᱤᱧ ᱛᱚ ᱢᱮᱱᱟᱜ ᱞᱤᱧ ᱜᱮᱭᱟ
1: ᱟᱫᱚ ᱵᱟᱝ ᱡᱟᱣᱟ
0: ᱵᱟᱵᱟ ᱵᱟᱵᱟ ᱪᱮᱫᱟᱜ ᱵᱤᱱ ᱚᱱᱠᱟᱜ ᱠᱟᱱᱟ ᱵᱟᱵᱟ ᱵᱟᱵᱟ ᱪᱤᱠᱟᱹᱭᱱᱟ ᱵᱤᱱ ᱵᱟᱵᱟ ᱵᱟᱵᱟ ᱢᱮᱫ ᱪᱮᱫᱟᱜ ᱵᱤᱱ ᱡᱟᱹᱯᱤᱫ ᱠᱮᱫᱟ ᱵᱟᱵᱟ ᱢᱟᱨᱮ ᱵᱤᱱ ᱪᱤᱠᱟᱹᱭᱱᱟ ᱵᱤᱱ ᱵᱟᱵᱟ ᱵᱟᱵᱟ
3: শোনো থালাম তাহলে বাম বাঁচাও দাঁড়িয়াতে গিয়া
0: গরম বা গরম বাম চিরিং চিকে গরম বা চিরা তুমি চিকেয়া
3: তো চিকেয়া গরম আমার তিতে দা আর লাডু কে তঙ্গি তালা লেতাই জানি যাকে আদো নিতো তো যেতে রা কাতে রেহো ওহম নাম কিয়া আপে আতু হল কোন হওয়া কগে এত বন জায়গা কয়া মা তাই তাড়ো

0: Sono taram. Ma, de mochare single ai mema. Ma
1: coi, single ai cani.
2: Mama go. Ado indo pancia do pointa ina. Mama go. Ado indo pancia do pointa ina. Dari dikate. Ona julo kana uru uru. Sara segir rin don bolona. বাবা বাবা গো
0: শুনত হারাম হানি অকুই তিরলে চো হতে সুজে নতি কি নিয়ে রিজু কানে মামা সপ্তাহ রে মা আলম দন চয়া মা
2: ইন্দো আরাক কাইপে ইন্দো আরাক কাইপে কই সাব কি নিয়া
1: ইন্দো বঙ্গা কানে
2: আম আম তো কই কানাম
1: ইন্দো বঙ্গা
2: চিদা চিদা বাঁচাও কি নিয়া ইন্দো চিকাতে বাঁচা দই চাই না
1: হ্যাঁ হ্যাঁ আম বাঁচাও তাহাই কাতে নেল হইও তামা আমি জানাম দাতা আখের বেড়ারে তিনে কষ্ট কাতেই হাসুল লিজি না আর নোয়া দুখালি যে চিতার রেন কাইখি তো অকয়
2: জিত জিততি ইক কাঞ্মে জিত ইক কাঞ্মে
1: ইক ইক তো ইনছন্দ বাঙ্কাতে নুই সারা সিঙ্গেল চে তার নাম বাবা ঠেন কয় বুগিয়া নির ইক তো আম বাবা ঠেন কয় বুগিয়া
2: গরম মারাম গরম মারাম ইক কাঞ্মে গরম মারাম
0: জাঙ্গারে সাব কাতে দে চিরম চিকাই দা গলম বহু আমা ইক এনা কুকলি দ সাউতা তালারে এমমে সাউতা ইকলেম খান ইং হই কে গে
2: ইং ইং কে চাদ বুঙ্গা নিতো দে ইন্দ চিরিন চিকাই চাদ নিতো দে ইন্দ চিরিন

0: সংস্কৃতি মূল্যবোধ এবং পরম্পরার
1: নমস্কার আকাশবাণী কটক আঞ্চলিক সম্বাদ পড়ুছন্তি আদিত্য নারায়ণ দাস মুখ্য সম্বাদ ওড়িশার পর্যটন রাজ্যর সমৃদ্ধ সংস্কৃতি পরম্পরা ও লোককলার পর্যবেসিত কহিলে মুখ্যমন্ত্রী ভুবনেশ্বরের ওড়িশা ট্রাভেল বজারকু কলে উদ্ঘাটন প্রধানমন্ত্রী মাসিক রেডিও কার্যক্রম মন কি বাত কু আজ 12 বর্ষ পূর্তি ওড়িশা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হব শাস্ত্রীয় পালি ভাষা উৎকর্ষ কেন্দ্র জগজ্জননী মা দুর্গাঙ্ক ষোড়শোপচার পূজা হেলা আরম্ভ এবং এশীয় ক্রীড়ার পুরুষ ক্রিকেটরে পাকিস্তানকু 19 রনে পরাস্ত করে স্বর্ণপদক হাসল কলা ভারত। বিস্তৃত সম্বাদ ওড়িশার পর্যটন রাজ্যর সমৃদ্ধ সংস্কৃতি পরম্পরা ও লোককলার পর্যবেসিত বলে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি কহিছন্তি। ভুবনেশ্বরঠারে ওড়িশা পর্যটন বিভাগ পক্ষরু আয়োজিত ওড়িশা ট্রাভেল বজার ওটিবি 2026 সপ্তম সংস্করণকু মুখ্যমন্ত্রী আজ উদ্ঘাটন করে কহিছন্তি, রাজ্যর পর্যটন শিল্পকু বিশ্ব আদৃত করিবা পাইঁ সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করুছন্তি। ভুবনেশ্বর এবং ঝারসুগুড়াকু দেশের প্রমুখ মহানগর সহিত বিমান সেবা যোগাই দিয়া যাউছি। স্থানীয় কারিগর, গাইড ও ট্যুর অপারেটর মানঙ্কু অত্যাধুনিক ডিজিটাল জ্ঞানকৌশল প্রদান করা যাউছি, যাহাদ্বারা পর্যটকমানঙ্কু যাত্রা আহুরি অবিস্মরণীয় হইপারিব। রাজ্যকু আসুথবা পর্যটকঙ্কু সম্মান ও ওড়িয়া আতিথ্য প্রদান করিবাকু মুখ্যমন্ত্রী অনুরোধ করিছন্তি।
2: ফুটবল বৃদ্ধি করিবা পাই বিশেষ করি যেউ সব পর্যটন স্থলীরে পর্যটকঙ্কর অধিক ভিড় পরি